0: সেই আনন্দেরই তো আনন্দের স্থানে কিন্তু আর খুব পাওয়া যায় না। মিস্টার লোকাল কিন্তু সুপারস্টাররা অনুরূপ করেছেন মিষ্টির যেই কারণ যেগুলি তার মনে থাকবে পাওয়া যায় না। আবার হেরা পাখি খুঁজে হেরা আগে
1: আবার গেরা কি দেখলি মানে মনে হয়
0: ইদও পাওয়া যায়।